0: আমি আতালাই নির্বাণিং বেড়ো
1: দেশিং বেড়ো নু নেই জুলা পাশিং বেড়ো নু নেই কেরকেরুরা
0: মাইকি গনি রে সাই বুলা দিনম দুগু ন মাইকি তনারে পাড়া বুলা

অধ্যাপক বানমী হরিদাস মু জওয়াহর নবোদয় বিদ্যালয় বলাঙ্গীর রে অধ্যাপনা করুছি। চিন্তা মানব জীবন সহ জড়িত সবুঠারু নিবিড় ও অপরিহার্য ভাবনা গুড়িক মধ্যরু চিন্তা অন্যতম। জন্মরু মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষ কোনসি না কোনসি রূপরে চিন্তা অনুভব করিথা। কিন্তু প্রশ্ন উঠে বাস্তবরে চিন্তা কাহাকু কহিবা? সাধারণ ভাষারে কোনসি বিষয় সমস্যা ভবিষ্যতর আশঙ্কা কিংবা অতীতর ঘটনাকু নেই মন ভিতরে চালুথিবার নিরন্তর ভাবনাকু চিন্তা কুহাযায়। চিন্তা মুখ্যতঃ দুইটি ভাগরে বিভক্ত, গোটে সকারাত্মক চিন্তা আউ গোটিয়ে হচ্ছে নকারাত্মক চিন্তা। সকারাত্মক চিন্তা মানুষকে কিছু নূয়া শিখিবাকু, সমস্যার সমাধান খোঁজিবাকু এবং আগকু বড়িবাকু প্রেরণা দেউথিবা বেলে, নকারাত্মক চিন্তা অধিকাংশ সময়রে আমি যাহাকু চিন্তা বলি কহু তাহা হেউছি ভবিষ্যতকু নেই এবং ভয় ও অনিশ্চিততা। কোনসি অপ্রীতিকর ঘটনা ঘটিযিবার অজানা ভয় মনকু ব্যাকুল কলে বা মানসিক চাপ বৃদ্ধি পাইলে আমি তাকে নকারাত্মক চিন্তা বা দুশ্চিন্তা বলি কহিতা। চিন্তা চিন্তন মধ্যে মধ্যে অনেক ফরক অছি। চিন্তার কারণ গুড়িক হেলা মানুষ মনরে ভবিষ্যত পাই অনিশ্চিততা। কালি কোন হেব, চাকরি কথা হেউ, স্বাস্থ্য কথা হেউ, কিংবা আর্থিক স্থিতি কথা হেউ, কি পারিবারিক জীবন কথা হেউ, এভাবে অনেক বিষয় রয়েছে যাহাকু নেই ভবিষ্যৎ কথা চিন্তা করি মানুষ চিন্তাগ্রস্ত হয়। অতীতর ভুল কু নেই মধ্য অনেক সময়।

0: মত কোন দেবে ভনি?
1: আমার পরিবেশ যদি পরিষ্কার রহিব, আম দেহ সুস্থ মধ্য রহিব। আমার পরিবেশ কু নেইকি আমার জীবনশৈলী আমার চালিছি। তেণু পরিবেশ যদি আমার পরিষ্কার পরিচ্ছন্নতার রহিব, তাহলে আমি সুস্থ হি রহিপারিবা। বর্ষা দিন এবে চতুর্পার্শ্বরে আমার কোঁঠি পানি জমিকি ন রহু, বিদ্যালয়ের চতুর্পার্শ্বকু আমি সফা রখুছু, পিলাঙ্কু মানে হাত ধুইকি খাইবা পাই কউছু, এমিতি বিভিন্ন প্রকার সফা সুতরা রইলে পিলা বি সুস্থ রহুছন্তি। আমি ঘরে বি নিজকু সফা সুতরা রখিবা কি পিলাঙ্কু বিদ্যালয়কু পঠাইলাকু বি তাঙ্ক সফা সুতরা করিকি পঠাইলে আম দেহ বি সুস্থ রহিব। ঘরে আমি কোন করিবা, এবে বর্ষা দিন অছি, পিবা বেলে আমি কোন করিবা, উষুম পানি টিকে পিবা, গাধোইলা বেলে হালকা উষুম পানিলে গাধোইলে ভালো। তারপরে গরম গরম খাদ্য আমি খাইবা, বাসি খাদ্য জমা খাইবানি, ফ্রিজ জিনিসকু সাঙ্গে সাঙ্গে আনিকি খাইবানি, মানে ফ্রিজে ন রখি খাইলে আহরি ভালো। সমস্ত তো ইচ্ছা টিকে ফাস্টফুড খাইবা পাই, মাত্র অলগা টাইম রে আমি এভয়েড করিবা, এই টাইম রে বেশি ফাস্টফুড টিকে ন খাইলে ভালো। আর কুয়াড়ে গলে আসিলে আমি ছতা ব্যবহার করিবা, যেমনি আমার দেহ টিকে উদা ন হব, উদা হলে বি আমি ঘরে পৌঁছিলে ড্রেস সাঙ্গে সাঙ্গে চেঞ্জ করে দেওয়া কথা, থন্ডা ছিঙ্ক এমনি কিছু হবনি। আউ টিকে রাতে শুইলা বেড়ে উষুম তেল টিকে পাদরে লগাইলে কি গাধোইলা বেড়ে আমাকে টিকে তেল লগিয়ে গাধেবা, আর রাতে শুইলা বেড়ে বি তেল লগাইলে থন্ডা হব না, আমার দেহটা সুস্থ রহব। সব অলিয়া গুড়াক আমি এনে তেনে পকাইবানি, সেগুড়া পানি পড়িকি পচি যাচ্ছি, বর্ষা হল আমি ডস্টবিন রে হি অলিয়া গুড়াক নেইকি ডস্টবিন রে পকাইবা, অলিয়া গাড়ি আসলে সেথিরে পকাইবা। বাহারে যে ভঙ্গা বোটল কুন্ডরে পানি জমিকি রয়েছে বর্ষা দিনে, ভঙ্গা বোটলে বি পানি রয়েছে, সেই পানি কু আমি টিকে দেখিবা, সে পানি কু মানে যে মছা মাছি সেথিরে জন্ম যেমতি ন হুয়েন্তি, নিজে হি নিজর যত্ন নেই পারিবা। বয়স্ক লোক মানে পিলা মানক সাঙ্গে সমান হইথান্তি, পিলা মানকু যেন জলদি সবু জিনিস মানে তাঙ্কর ইমিউনিটি টা এতে স্ট্রং ন থাকে, তাঙ্কু শীঘ্র সবু জিনিস এফেক্ট হয়ে যায়, সেথিপাই বয়স্ক ব্যক্তি মানে তাঙ্কর বি সেমতি, সেমানকু টিকে কে অধিক কেয়ার টিকে তাঙ্ক পাই নবাকু পড়িবো, সেমানকু বি সেমতি সকালুরু রাতি পর্যন্ত তাঙ্কর টিকে স্পেশাল কেয়ার, মানে গাধোইলা বেলে তাঙ্কু হালকা উষুম পানিরে ঠিক মানে গাধোইলে ভালো, আউ টিকে খাইবা বি তাঙ্কু উষুম খাদ্য টিকে খাইবে, সেমানে যেহেতু সেমানকর বয়স হয়েগেলানি বর্ষা পানিরে টিকে এতে উদা হেবে নাই সেমানে, আউ সেমানে শুইলা বেলে সেমানে পাদরে টিকে উষুম তেল লগাইবে শুইবে, ফ্রিজ জিনিসকু টিকে খাইবেনি, মানে আমার কেয়ার টু তাঙ্ক কেয়ার টিকে অধিকা নেলে সেমানে বি সুস্থ রহিপারিবে আরামসে।
2: তাহলে ভৌণী আপন কহিগলে যে আমি কিভাবে সুস্থ রহিপারিবা, তো আপন মধ্যে জনে গৃহিণী আর জনে মা, মা হিসাবে আমি কেমিতি আম পিলা মানকর যত্ন নবা এই যে খাস করি কি বর্ষা ঋতুরে?
1: ছোট পিলা মানে সেমানে বুঝন্তিনি তাঙ্কু বর্ষা ভারি ভল লাগে, ওদা হবা পাই পিলা মানে বেশি পছন্দ করন্তি, তাঙ্কু বর্ষা হলে বর্ষারে ভিজিবে কি ডঙ্গাটে বর্ষারে টিকে পানিরে টিকে ইয়ে করিবে, তেমন পিলাঙ্কু টিকে যে বর্ষাকু আমি বর্ষা ঋতুকু আমি এমতি ভাবিবানি যে বর্ষা ঋতু মানে পুরা সতর্কতা রহিবা, বর্ষা ঋতুটাকু আমি এনজয় করিবা, তার সাঙ্গরে পিলা মানুষ টিকে সতর্ক করে দেবা যে বেশি উদা হলে থন্ডা ধরিবার তাঙ্কু টিকে বুঝেই দেবা। মু যেহেতু গোটিয়ে মা স্কুল কু গলাবে কেমিতি সেমানে স্কুল রে যাইকি মানে উদা হেবেনি কেমতি পৌঁছিবে, আসিলা বেলে বি সেমতি পিলাঙ্কু বর্ষাতি হউ ছতা হউ সেমানকু টিকে আনিয়াকু মানে ভল কি পিলাঙ্কু টিকে যত্ন নেকি আনিয়াকু পড়িব, দেলে সেমানে আউ ভিজিবেনি বর্ষারে, তাঙ্ক দেহ বি সুস্থ রহিব। যেহেতু বর্ষা ঋতুটা টিকে আমি এনজয় বি করিবা, তো পিলাঙ্কু বি টিকে বর্ষার বি সেমানে টিকে বর্ষা পানিকু বি টিকে ধরিবে টিকে ছুইবে টিকে এনজয় করিবে, আর তা সাইডে বি মা মানে যেহেতু আমি টিকে পিলাঙ্কু চাহুছু যে পিলা বি টিকে ছিঙ্ক নৌ ইয়ে নৌ আমি টিকে সতর্ক রইলে সকালে টিকে তুলসী রস দেলে পিলাঙ্কু এতে থন্ডা বেশি তাঙ্কু হব না, যেহেতু এবে বেশি মশা হচ্ছে, যেহেতু সি ড্রেন সিস্টম ঠিক রহুনি ইয়াড়ু সিয়াড়ু অলিয়া পড়ুছি, তেমন ড্রেন রু হি মশা আসছে, সন্ধ্যাবেলে পিলা বুলিয়াকু যাবে তাঙ্কু টিকে ফুল পোশাক টিকে আমি পিন্ধেইবা, মানে ফুল শার্ট ফুল প্যান্ট তাঙ্কু পিন্ধেকি টিকে মশা কবলরু টিকে, আর রাতে শুইলা বেলে মশারি টঙ্গেইকি শুইলে ভালো।
2: তো প্রথম কথা হলো আমার এই বর্ষা দিনে লুগাপটা ভালো ভাবে শুখে না, সেইথিপাই যদি কোটি দরকার পড়ে তো তাহলে আমি টিকে আইরন ব্যবহার করিবা, আর যেমতি ওদা সক্স ওদা জুতা যেমতি পিলা মানে ন পিন্ধন্তি, যাহাদ্বারা সেমানে অতি শীঘ্র রোগরে পড়িবার আশঙ্কা থাকে। তো পরিবেশ পরিষ্কার ভিতরে প্রথম দায়িত্ব রয়েছে গৃহিণী মানকর,

এছাড়া শিল্পী হলে আশা ভোসলে, মোহাম্মদ আজিজ এবং সাথী। প্রয়াগরাজঙ্ক গীতকু সঙ্গীতরে সজাইছন্তি অনু মল্লিক, চলচ্চিত্র মর্দ।

0: তেবে শ্রোতা বন্ধু চলন্তু জানি রাখিবা নিযুক্তি সূচনা সম্পর্কে। তেবে সাথী প্রথম সূচনাটা রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসর পদবী পাই 545টি খালি পদরে আবেদন চালিছি। আবেদনর শেষ তারিখ 9 অগস্ট 2026।
1: পরবর্তী সূচনাটি রয়েছে আইবিপিএস ক্লর্ক নিযুক্তি পাই মধ্য আবেদন গ্রহণ করা যাচ্ছে। আবেদনর শেষ তারিখ 21 অগস্ট 2026।
0: পরবর্তী সূচনা অখিল ভারত আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমস রে নার্সিং অফিসার পাই 2218টি পদ খালি রয়েছে। আবেদনর শেষ তারিখ 13 অগস্ট 2026।
1: সেহিপরি সেল রাউরকেলার 1110টি আপ্রেন্টিস পদ পাই মধ্যে আবেদন চালিছি।
0: এই সমস্ত নিযুক্তি সম্পর্কিত সূচনা পাই www.freejobalert.com এবং www.indgovernmentjob.in এবং সম্পৃক্ত বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার মানে দেখি পারিবে।
1: তেবে সাথী কার্যক্রমকু শেষ করিবা পূর্বলু চালন্তু শুনি রাখিবা আগামী কালির আকর্ষণ সম্পর্কে।
0: তেবে সাথী শুক্রবার সম্পর্ক কার্যক্রমরে আপন মানে শুনিবে আপনক মন পছন্দ কার্যক্রম হ্যালো গুঞ্জন। তাহলে এ তো থিলা সাথী আজির স্পন্দন কার্যক্রম। আশা করুছু আজির কার্যক্রম আপনমানঙ্কু নিশ্চিত ভল লাগিথিব। আজির কার্যক্রম আপনঙ্কু কিপরি লাগিছি এ সম্পর্কে আপনঙ্ক মতামত দেবাকু যেপরি ন ভুলন্তি। আপনঙ্ক মতামত আমকু মেসেজ কিংবা ভয়েস এসএমএস মাধ্যমে আমকু পঠাই পারিবে। আম পাখকু মেসেজ কিংবা ভয়েস এসএমএস পঠাইবা পাই আমার নম্বরটি হেউছি
1: 9438268568
0: এবং আম ইমেল আইডিটি হেউছি
1: airjaipur@gmail.com।
0: তাহলে সাথী আউ এক সুনেলি সন্ধ্যার মিশিবার প্রতিশ্রুতি নেই আমি কার্যক্রমর বিদায় নেউছু। আজি কার্যক্রম উপস্থাপনা দায়িত্বরে থিলু আমি দুহে, মু সোনালী পণ্ডা
1: আউ মু সরোজিনী মণ্ডল
0: রহিলু। সাথী
1: নমস্কার।

0: চুনলোস বল লাগলা বল লাগলা যে মাত্র লোক কইবা খাতা মিশা অল্প শুনবার আছে শুনি করি আমাকে মর মন ইচ্ছে রাখা সব করি বল নাই এতে মাড়িয়া তাস কেনতা করলে কেনতা আইসি ওরা বাবু ফাতারলে শুন দে
1: হ্যালো
0: বাবু জোয়ার লাগো বাবু তোমার না অল্প কুয়া তোমার পরিচয় অল্প দিয়া
2: মোর না হলা তাপস চন্দ্র রায় মুই ব্লক কৃষি অধিকারী কুন্দ্রা হিসাবে কাম করবিছে আর মুই মিলেট মিশন ত্রি অন্ন অভিযান তার স্কিম অফিসার আছে ডিস্ট্রিক্ট থানে দেখবিছে
0: ওহো এলে ঠিক কথা আমি ডুল লোক কা বিড়লু আছু এবে দান তাস সাগড়াল তাস সব রকম তাস উপরে আমি কথাবার্তা হলনি লোক সঙ্গে নাকি এবে মাণ্ডিয়া আসু এ বিষয়ে কইবা লোক আমাকে খন্ডলোড়া কাকি নাই সব লোক জানবার আছে কাইপাই আজকাল ধান চাষ না করি এ মাণ্ডিয়া কাঁদুলে শুয়া বিড়ি এ ভিতরে পুরবার আছে সেটার পরে বলি আমি এবে গোট কথা আমি কৌ বাবু এবার তো পানি পুনা মারলা এবার তো অগস্ট মাস উঠে এলে বলবে জুলাই মাস সারলা এবার মাণ্ডিয়া রোববা পাই কোন দিনে মাণ্ডিয়া রোববা করলে দৌলেছি
2: দেখা ইতর তো সরকার মিশা সহযোগ করলাইনি
0: দাড়ি রোপলে কি নলে বুনলে কি রোপলে কি কেনতা কলে কেনতা আইসি হলো কই দিয়ে আমাকে
2: দেখা এসএমআই পদ্ধতি বলে যেমনি শ্রী পদ্ধতি শুনি
0: রেলা
2: এসএমআই পদ্ধতি বলে এটা সমান দশ ইঞ্চ কে লগার আছে আর তলি মিশা সমান দেখি করি গোটে অঠারো দিন কি কোড়ি দিন বেশি বেশি জবড়ে লে মিশা কোড়ি দিন তার অধিক নেবার আছে তলি কে সমান দেখি দেখি করি গোটে দাড়ি টানে দশ ইঞ্চ চাড়ি করি দাড়ি দাড়ি দশ ইঞ্চ গোছ গোছ দশ ইঞ্চ তাকে লগাইবার আছে লগাই করি তাকে
0: আরামসে
2: রোপুছে আমি মিশা দেখলুছে করলে কিছু নেই আট রু দশ কুইন্টাল এলানি আর আমি এমনি বুনি দেলে জবড়েলে মিশা দুই কুইন্টাল কি তিন কুইন্টাল এলানি বলে চাষিকে লাভ নেই এলানি চাষি ভাই মনকে
0: মামুল রোপলে
2: মামুলি রোপলে মিশা এসি যে অল্প এসএমআই পদ্ধতি হলে ঠিক সবুন অধিক এসি তারপর যে লাইন ফাইন কইব যে দাড়ি ধানে রোপাটা দাড়ি ধানে রোপা কি বুনবাটা মাত্র রোপলে মাত্র জবর ধরলানি এটা কথা
0: এলে এটা কাই আমার কাই কিসম মনে আছে কি বাবু
2: কিসম তো কত রকম কিসম আছে জবর জবর আমার কোরাপুর থানে তো না করলাতে কত কিসম আমার তো এই কুন্দ্রা থানে সুন্দরবাস বাটি মান্ডিয়া কুন্দ্রা বাটি আর মামি মান্ডিয়া কালিয়া মান্ডিয়া
0: ওই যে কিসম কোন কিসম করলে আমাকে ডোল তাস হয়েছি
2: বলে বিহন কিসম
0: হ্যাঁ
2: বিহন বলে দেখা এবে তো গভর্নমেন্ট তার যদি করা বলে গোটে অর্জুন ভ্যারাইটি বলে আছে গোটে।

0: দেখ সে বাবুকে শুনাইলু, তোকে পুনি গীত শুনাইলি, সব কথাবার্তা করলু, যে তুই পিছল মিশা নাই
1: মুই মিশা গোটে কথা জিকাই আনলি আছি দেউ।
0: আর শুনা,
2: আরে বাবু তোমার না কাইটা?
3: মোর না রবি কুমার।
2: তোমার ঘর কোনটি?
3: মোর ঘর জয়পুর।
2: জয়পুর কোন সাই?
3: জয়পুর শুনে সাই লগে রইলিনি।
2: তুমি কাই পার্টি কলাসনি?
3: মুই চাষবাস করলিনি।
2: চাষবাস বলে কাই চাষ?
3: ধান চাষ করলিনি।
2: ধান চাষ এবে তো পানির দিন, আর পানির দিন তো চাষবাস করলাস নাকি কাইটা?
3: হই ধান চাষ একা করলো নি।
2: আরম্ভ করে দিলাস নাকি?
3: হ্যাঁ সরলাবে
2: সরলাবে। হলে এই জন ধান চাষ করলাস নি যে বিকবা কাজে করলাস
3: না? আপনার জীবিকা কাজে আর বিকবা কাজে।
2: হলে কেটি লাভ হলা?
3: লাভ আর কোনটা, জনতেটা সিটিয়া গা।
2: জনতেটা সিটিয়া খাবলে কিনতে লাভ ন রেলে চলবাটা তো কষ্টই যাইছি।
3: আগে কোনটা গেল রেটলা, এবে আর এবার কোনটা সবু তো রেট বড়লা জানবাস কাই।
2: রেট তো বড়ছি আখা, রেট বললে মিশা আর পেট গে খাইবার বড় করে দেবুস কি?
3: একলা লোক মিশা চাষ করিয়ে কুলিবতি মন গো লাগাইবার আছে, লগাই করে চাষ করলো নি। কুলিবতি লগাইলে আর আর কোন তেটা রই? আজিকালি সার কুলিবতি ফল উড়া সবু রেট বড়ি গেলাবে।
2: বলে দিন যাকর কাম কে তাকে দাবু দেবাকে পড়লাস নি নাকি?
3: হ্যাঁ দিন যাক দাবু দেবাকে পড়লানি।
2: হলে কিন্তু কুলিবতি কিন্তু দেলাস?
3: মাইজি লোক মানে 300 লাখা নে ভাই। আরে মানুষ মানে 400-450 লাখা বিশা নে ভাই।
2: 450
3: দেইগিরি আর খাদি মিশা দিলু নি।
2: বলে অধিক সময় কাম করবা খাজে সেটি দাবু নেলাস নি?
3: টিকে মুরচান রে কাম করবাই বলিকিরি।
2: এলে চাষবাস ভিতরে করি কেতিক বরস এরিছে বাবু তোমকে?
3: বিড়িগিরি গুটি 25 বরস পরাইছি এরিছি।
2: 25 বরস বলে জবরকা অভিজ্ঞতা রইছি কাই নাই?
3: আমি কাই করলু নাকি? তিয়ারিবার কথা করাইবার কথা, নিজে মিশা কেতবেলে করবার কথা।
2: ওই মাটি সঙ্গে মাটি নহলে আর তাস
3: নহলে তাস কেনতা রইছি।
2: এলে তোমার ঘর আর কি কি আছো তো বাবু?
3: আমার ঘরে ভাই মনে ভাউজ মনে।
2: কেতরা ভাই তোমরো?
3: আমি তিন ভাই রইলু নি।
2: মতাম কেতরা ভাই বইনি বলিনি?
3: মতাম চারি ভাই আর সাত বইনি।
2: সাত বইনি বিবাহ কানে কলাস নি কি ভাই বইনি মন বলিনি?
3: সবু মুই একা সান। সবু মোর নু বড়।
2: এলে বাবা খাই কাম করতে রে?
3: বাবা মিলু চলে তারলে বিজনেস একা করতে রে।
2: মিল বলে খাই মিল ধান মিল কি?
3: ধান মিল।
2: এলে যাবো দাবো খা
3: পনিপরিবা ন করু, আমার বাড়ি পানি এতে সুবিধা নাই। ধান চাষ একা করলো নি আমার লগে, সবু লোক ধান চাষ একা করবাই, পনিপরিবা সেটি ন হে।
2: এলে পানির দিন ধান চাষ করি লাগলা সেটা সরলা?
3: এবে তো ধান চাষ সরি গেল, চাষ সিনা সরলা, এবে তাকে নিজানি আছে আর ঔষধ বাটা আছে, কেটে কেটে রকম আছে। রোপা সিনা সরলাবে। রোপা সরলে ঔষধ দেবার আছে, ইউরিয়া দেবার আছে, পটাশ দেবার আছে, গ্রোমর দেবার আছে, আর স্প্রে করবার আছে, কেটে প্রকার রোগ মানে লাগি রয়েছে তাকে মিশা দেখবার আছে, পিলাকে দেখলা পরে আসা।
2: ওই গোটে গছ কি গোটে তাস কি নাহলে খাইটা করলে সে পিলাকে যেন যত্ন নেবাকে পড়লানি, যত্ন নেবাকে পড়লানি নাকি?
3: যত্ন না নিলে চাষ বি না।
2: এলে আগে বাবু বেড়া কুড়া তানে খাইটা বলে বিশর মাছ মিলতে রেলা, এবে তো কোন মাছ ন মিলে খাইলা যে খাইকি ন মিলে?
3: এবে এবে বেশি কেমিক্যাল ইউজ করে দিলেনি বেড়া মনকে, সার ইউরিয়া পটাশ, তারপরে বিভিন্ন প্রকার বিষ স্প্রে মিশা চাললানি, আর বিষর মাছ মিশা। এবে শোয়েগু বলে কোন কোন লগে 10-20% টাকা মিলছে।
2: আর কোনটি নো মিলে?
3: আগে গোবর মিলতেরলা,
2: আগে গোবর মিলতেরলা, এবে নো মিলে খাই কিনে খাইলা?
3: আগে গোবর খত, গোবর খত আনে চাষ করতেরলে, সার কেমিক্যাল ইউজ নহইতেরলা, সেখানে বেশি পরিমাণ মিলতেরলা। এবে তো জনবার দেখলে বিষ আর কেমিক্যাল একা, কোন মাছ রে ভাই সব মরি গেলেনি।
2: তোমার বেড়া কুড়া তাহলে মিললা কি নাই না?

0: আরে
1: আর
0: ঘুষ খাই কিন্তু
1: গরু
0: কখনো
1: গায়ের
0: শুনি নাই।
1: গরু গায়ের কাম কিছু মিশা না, পুরনা মানুষ মানে জন লোক একচুয়ালি খাম জান রইলে
0: হুম হুম
1: তার লোক মানে আজিকালি নাই না,
0: সে রকম আর কষ্ট পড়ে লোক মন নাই না, দিশত নাই
1: নাই
0: না বললে নাকি।
1: বিপদ নাই।
0: আলে বাবু তোমার সঙ্গে কাতা এক জবর সারদা লাগলা, তোমার কাতা কি শুনাই দিবি, এনটি সে কাতা বার তো করতে রেউ জুয়ার লাগো
1: জুয়ার জুয়ার
2: দেখলি।
1: সবাই চিনা পড়লা কি সে তুরুঞ্জা মাছ সে গড়সি মাছ সেটা খাইবে বেড়াইম ন
2: মিললা নি আর মামা মখে সে তুরুঞ্জা মাছ হল জবর সারদা মাত্র মিলে না আর তাই
1: সারদা হলে খাই করবো, এবে নাই কি লোক তো নাই, এবে লোক নিজে বাকে নাই বলি করে গাঁ শস মার দেলনি বেড়াইনি করে মোর খাতা আমি করি সেটা তো সকাল নি বীর বিড়াইলি তো গাঁ শস মার দেলনি সে অস মার দেলে সে মাছ মুছা মর বাইকি নাই সে বিচার তো না সার কন্দা হইবে তারি নাই নি সারলা সেন্তি বীর বিড়াই করে সব রকম দান্দা আমার এলানি লোক নই করে এলে সে বাবুকে গীত শুনে দেবো
2: শুনে দেখাই।

0: শ্রোতা বন্ধু, আজির বাস্তববাদী ও প্রতিযোগিতামূলক বিশ্বরে কৌশি দেশর শক্তি তার অর্থনৈতিক সবলম্বনশীলতা উপরে নির্ভর করে। ভারত পরি এক বিশাল ও সম্ভাবনাময় দেশ পাই স্বদেশী কেবল এক শব্দ নুহে, বরং এহা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রগতির মূলমন্ত্র। গান্ধীজিঙ্ক স্বদেশী আন্দোলনরু আরম্ভ হইতিবা এই বিচারধারা আজির আধুনিক যুগরে আত্মনির্ভর ভারত ও ভোকাল ফর লোকাল রূপরে বিকাশর নূয়া ধারা সৃষ্টি করেছি। সাম্প্রতিক স্থিতিরে স্বদেশী দ্রব্য প্রসারর আবশ্যকতা রয়েছে। যেতেবেলে আমি স্বদেশী কিংবা নিজ অঞ্চলরে তৈরি হেউথিবা জিনিস কিণু, সেতেবেলে সেই অর্থ দেশ ভিতরে হি রহে। এহাদ্বারা দেশর কুটির, ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ শক্তিশালী হুঁতি। দেশর উৎপাদন বৃদ্ধি পাইলে নূয়া নূয়া শিল্প ও কারখানা গড়ি উঠে, যাহাদ্বারা স্থানীয় যুবপিঢ়ীঙ্ক পাই ব্যাপক নিযুক্তি সৃষ্টি হইথায়। আমি আমার পারম্পরিক কলা ও কারিগরির সুরক্ষা করিবা। স্বদেশী দ্রব্যর ব্যবহার বৃদ্ধি পাইলে আমার এই অমূল্য পারম্পরিক কলাকার ও কারিগর মানে আর্থিক সুরক্ষা পাইপারিবে। সবুঠু বড় কথা হেউছি, আমদানি উপরে নির্ভরশীলতা কমিলে দেশর গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হুয়ে, যাহা দেশর ভিত্তিভূমি ও গবেষণা ক্ষেত্রে বিনিয়োগ হইপারিব। আজির স্বদেশী কেবল হাতবুণা বস্ত্র কিংবা পারম্পরিক সামগ্রী মধ্যে সীমিত নুহে। আজির ভারত স্বদেশী উদ্যোগ প্রযুক্তিবিদ্যা, মহাকাশ বিজ্ঞান, ঔষধ তৈরি, ডিজিটাল পেমেন্ট এবং ইলেকট্রোনিক্স ক্ষেত্রে বিশ্বস্তরীয় গুণবত্তা প্রদর্শন করুছি। তেবে আমমানকর কর্তব্য হেউছি স্বদেশী দ্রব্যর প্রসার করিবা, আউ দেশর বিকাশরে ভাগিদারি হেবা। এই অবসরে আজ রয়েছে আলোচনা বিকাশর নূতন ধারা, স্বদেশী দ্রব্যর প্রসার। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা শ্রুতকৃতি ত্রিপাঠী।
1: আজির আলোচনার বিষয় হচ্ছে বিকাশর নূতন ধারা, স্বদেশী দ্রব্যর প্রসার। কোনসি জাতির বিকাশকু কেবল শিল্পায়ন কিংবা শহরীকরণ দ্বারা বিচার করা যাইপারে নাহি। প্রকৃত বিকাশ সেতবেলে সম্ভব হুয়ে যেতেবেলে দেশ নিজের পরম্পরা, কৌশল ও স্থানীয় উৎপাদকু সুরক্ষা দেই অর্থনৈতিক শক্তিরে পরিণত করে। তেবে এই অর্থনৈতিক শক্তি প্রযুক্তির বিকাশ, আধুনিক জীবনশৈলীর অবলম্বন, বড় বড় অট্টালিকা, রাজপথ কিংবা কারখানা নির্মাণরে সীমিত নরহি নিজ দেশের উৎপাদিত দ্রব্যকু অধিকরু অধিক ব্যবহার করিবারে নিহিত রয়েছে। স্বদেশী দ্রব্যর ব্যবহার গোটিয়ে সাধারণ বিষয় নহে। এহা দেশের অর্থনীতি, স্বাভিমান এবং আত্মনির্ভরতাকু সুদৃঢ় করিবার এক সামাজিক দায়িত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলন এক ঐতিহাসিক অধ্যায় থিলা। বিদেশী বস্তুকু বর্জন করি স্বদেশী সামগ্রী ব্যবহার করিবার আহ্বান কেবল রাজনৈতিক প্রতিবাদ নথিলা, এহা থিলা আর্থিক স্বাধীনতার সংকল্প। আজি মধ্যে সেই চিন্তাধারা সমান ভাবে প্রাসঙ্গিক। বিশ্ববজারের প্রতিযোগিতা মধ্যে যদি আমি নিজ দেশের উৎপাদককু প্রাধান্য দেবা, তেবে আমার অর্থনীতি অধিক শক্তিশালী হয়ে পারিব। আজি ভারতের অনেক ক্ষুদ্র, কুটির ও মধ্যম শিল্প উৎকৃষ্ট মানের সামগ্রী উৎপাদন করুছন্তি। হস্ততন্ত্র, বস্ত্র, হস্তশিল্প, মাটির সামগ্রী, জৈবিক খাদ্য, আয়ুর্বেদিক উৎপাদ এবং বিভিন্ন ঘরোই উপকরণ আজি গুণবত্তা ও বিশ্বাসের প্রতীক পাল্টিছি। আমি যেতবে এইভাবে সামগ্রী কিণু, সেতবে কেবল কিছু দ্রব্য কিণু না, বরং জনে কারিগরঙ্ক পরিবারকু সহায়তা করু, জনে কৃষকঙ্ক পরিশ্রমকু সম্মান দেউ এবং তাসহ দেশের অর্থনীতিকু সুদৃঢ় করু। ওড়িশার কথা যদি কহিবা, সম্বলপুরী হস্ততন্ত্র, পিপিলির চান্দুয়া, কটকর রূপা তারকসি, ঢেঙ্কানাল ও অন্যান্য অঞ্চলের হস্তশিল্প আমার গর্ব ও গৌরব। এগুড়িক কেবল ব্যবহারিক সামগ্রী নুহে, আমার সংস্কৃতি, পরম্পরা ও পরিচয়ের প্রতীক। যদি আমি

0: আমি কহুলু হেমন্ত লগা নম্বর হেলা
1: হেলা
0: বনিয়া আসিলা বিলের পানি মারিলা রোগ পোক ভয় মধ্যে অছি
1: রোগ পোক হেলে বিশেষজ্ঞ পরামর্শ করিবা ঔষধ দবা পোক মরিবে আমি পুনি ফসল গন্ডা পাইবা আর কোন
0: এমিটি কিন্তু পাঠটা হউছি হেমন্ত হেলে বুঝিবা দরকারে যে আমি যদি জৈবিক খত সারর প্রয়োগ করুছন্তি তাহলে আম ফসল ভালো রহুছি
1: বিল খণ্ডকে বি ভালো রহুছি
0: পরিবেশ ঠিকঠাক রহুছি
1: যৌ ফসল গন্ডাক হব আম দেহ পাই বি ভালো
0: ভালো তুমি এমিটি গপুট হেলে গপুট হব কিছু আলোচনা অছি না নাই
1: আলোচনা
0: মানে আমার স্থানবাণী কার্যক্রমের চাষী ভাই মানে যেমন উপকৃত হেলা ভাগ গোটা বড়িয়া বিষয় দেখা আলোচনা আরম্ভ কর
2: আম গণের উপস্থিত অনেক কটক কেন্দ্রীয় ধান গবেষণা অনুষ্ঠান বিভাগ মুখ্য ফসল সুরক্ষা ডক্টর শ্যামরঞ্জন দাস মহাপাত্র আপনার স্বাগত করছু আমার কার্যক্রম কু নমস্কার
3: নমস্কার
2: স্যার আজ আমি যে বিষয় রাখিছে ধান ফসলের রোগ পোক পরিচালনা এ বিষয়ে তো কথা হবা তা পূর্ব আমি জানা চাহিবু ধানের কেউ কেউ রোগ পোক মানে সবুঠার অধিক ক্ষতি করে থাকে
3: আমার যে ধান এ ধান ফসল যদি আমি দেখিবু তাহলে প্রায় 800 প্রকার পোক লাগতি এবং বিভিন্ন রকম রোগ মধ্যে লাগতি কিন্তু যদি মুখ্য পোক আর মুখ্য রোগ যদি আমি দেখিবু সেথিরে কাণ্ডবিন্ধা পোক পত্রমোড়া পোক কাহালিয়া পোক মাটিয়া গুন্ডি পোক যেটা কি বাদামী গুন্ডি পোক কইথাউ বহু জায়গার মধ্যে তাকে চকড়া পোক মধ্যে কইথান্তি তারপরে ধলা পিঠিয়া গুন্ডি পোক সবুজ পত্রডিয়া পোক বিরিহা পোক নলি পোক পত্রকটা পোক গন্ধি পোক লেড়া পোক ইয়ে সব হচ্ছে মুখ্য পোক যেগুড়ি কি ধানক নষ্ট করে থাকে তাছাড়া যদি আমি রোগ কথা কহবু তাহলে রোগ ভিতরে আমার মহিষা রোগ পত্র পোড়া রোগ সাহারা রোগ যেটা কি আমি আগর কহুলু যে মহালক্ষ্মী

0: টিকে রাখুছি।
1: আতে মেস না তুনি হেকি বসন্ত এটা কু শুন তো আগুক কোন আহুরি ভালো কথা গুড়া কছি শ্রোতা বন্ধু শুনিবে না নাই?
0: হ্যাঁ শ্রোতা বন্ধু শুনিবে, মোর বি যাহা বুঝিবার আছে মহাশয়ঙ্কু পচারুছি, সে কহিবে শ্রোতা বন্ধু শুনিবে, আমি বি শুনিবে।
2: হ্যাঁ স্যার যে কহুতিলে আউ টিকে পূর্বরু চারোটি মন্ত্র, আমার প্রথম মন্ত্র গলা, দ্বিতীয় মন্ত্র সঠিক পদ্ধতি সে বিষয়টি পরামর্শ দিন।
3: দেখন্তু যে কইলে যে দ্বিতীয় মন্ত্র আমি সঠিক পদ্ধতি সেটা কইলে কোন বুঝি থাকে, প্রথমে আমি দেখিবু যে কালচারাল প্র্যাকটিস যেটা আমি কইছু পারম্পরিক, তা সহিত যান্ত্রিক যে মেকানিক্যাল বা জৈবিক যেটা কি আমার বায়োলজিক্যাল অর্গানিক যেটা কইছু অর্গানিক মাধ্যমে কেমিতি আমি রোগ পোক নিয়ন্ত্রণ করি পারিবু, কাহিঁকি না সদাবেলে আমার ভাবিবা দরকার যে রাসায়নিক কীটনাশক বিষ যে ঔষধ সেটা সদাবেলে শেষ বিকল্প বলে আমি নবা দরকার, শেষ অস্ত্র ভাবে আমি নবা দরকার। তেমন পারম্পরিক পদ্ধতি কোন কোন সব আমি করে পারিবা সেথিরে আপনার দেখুন যেতে ক্রপ রোটেসন সদাবেলে ফসল পর্যায়ে আপনার অবলম্বন করা দরকার, তা সহিত ঠিক সময় আপনার রোপণ করা দরকার এবং যেত রোবে স্কেটার্ড রোবেনি সদাবেলে গোটিয়ে পেজরে যদি আপনার রোজন সেতবে কন করবে না সিঙ্ক্রোনস মানে সমস্তে একা সাংরে রইবা দরকার, জনে আগর কলা জনে পছরে কলা, তা দ্বারা কন হব না পোক যে পোক গুড়াক কি যে রোগ গুড়াক পরে হোথব সেগুড়া সিনা আপনার যে পছরে করিব তার বেশি অধিক পোক বা রোগ লাগিব, সেথিপাই আপনার সময় সমস্ত সিঙ্ক্রোনস রোপণ করা দরকার। তা সহিত আমার যে সার যে রাসায়নিক সার কি আমার যে জৈবিক সার আপনার ব্যবহার করছেন সেগুলো সন্তুলিত ভাবে ব্যবহার করা দরকার, অত্যধিক নাইট্রোজেনাস বা ইউরিয়া ফার্টিলাইজর যে আপনার ব্যবহার করা দ্বারা বহুত রোগ এবং পোকর সমস্যা মধ্যে অধিক দেখা দেই থাকে, তেমন তা সহিত আপনার গোটিয়ে লাইন রু আউ গোটে লাইন কু যে দূরতা রয়েছে যদি আমি হাইব্রিড কহবু তাহলে পঁচিশ পঁচিশ করবে বা কোড়িয়ে পনেরো আমি করবু, সেই যে রেকমেন্ডেড যে আমার রয়েছে দূরতা সে দূরতা কু আপনার মানিবা পড়ব, ন পড়লে কন হব না যেত পোক আ রোগর সমস্যা হব সেত আপনার স্প্রে কলা বেড় আপনার সি গছ গুড়া আপনার তলক নইবা পড়ব, সেইপাই আপনার দূরতা কু ঠিক ভাবে অবলম্বন করা দরকার এবং জমি কু সদাবেলে কন করবে সফা করা দরকার, গোটে যে কন্দা মাছি গোটে পোক অটাকে জমি যদি আপনার ঠিক ভাবে সফা না তাহলে সে কন্দা মাছির প্রাদুর্ভাব বহুত অধিকা হয়ে থাকে। আউ গোটে জিনিস রয়েছে যদি আমি চকড়া পোক কথা কৌছু, চকড়া পোক আপনার অল্টারনেট ড্রাইং আউ ওয়েটিং এইথিরে আপনার করা পড়ে থাকে, কাহিঁকি না সে যদি অধিকা পানি রহব সে পোকর সমস্যা অধিকা হয়ে থাকে, তেমন পানি পরিচালনা করা গোটে বহুত মুখ্য পদ্ধতি যেটা অবলম্বন করা দরকার।
2: স্যার তৃতীয় যে সঠিক সময় যে বিষয়ে আমি নিহতি জাঁয়া দরকার, কাহিঁকি না সময় অনুসারে কাম কলে আমার সবুকিছি ঠিকঠাক হব বলে আমি যা জাঁচু সে বিষয়টি পরামর্শ দিন।
3: সঠিক সময় আমি কাহিঁকি দরকার, পোকর সংখ্যা কম লাগে যদি আমি নিয়ন্ত্রণ করা তাহলে সেটা আমার কন না ইকোনমিকালি বা আর্থিক রূপে আমার এটা লাভদায়ক নুহ, তেমন অন্নেসেসারি আমি কৌশি পদ্ধতি আপনাউছু, তেমন সেইপা আমি সঠিক সময় সঠিক পদ্ধতি আমি অবলম্বন করা দরকার, সে আপনার সঠিক সময় পাই আমি কেতবে আমি ডিসাইড করা পড়ব, যদি আমার পোক ইটিএল ইকোনমিক থ্রেসোল্ড লেবল সেটি যদি আমার পৌঁছি যাই তাহলে আমি পদ্ধতি আপনার পড়ব বা আমি যে পদক্ষেপ আমি যা নবা কথা সে পদক্ষেপ আমি নবা পড়ব, যদি আমার সঠিক সময় আসি না তাহলে আমি প্রোফাইলেটিক ট্রিটমেন্ট হিসাবে আমি জৈবিক পদ্ধতি আমি আপনার পড়ব, সেই যে জৈবিক পদ্ধতি কোন কোন সব রয়েছে জৈবিক পদ্ধতি কন না আমি ট্রাইকোগ্রামা গোটে ট্রাইকোকার্ড হিসাবে যেটা আসুচি বা প্রাকৃতিক শত্রু আমার সেটা শত্রুপোক থাই সেটা এবং বিভিন্ন জৈবিক কীটনাশক ঔষধ যেটা রয়েছে বায়োপেস্টিসাইড যেটা আমি কইথাও সেগুলা আপনার যদি আপনার সেথিরে কন হব না যে পোক আপনার ইকোনমিক থ্রেসোল্ড লেবল পৌঁছিবা দব না, তেমন সেইপা আমার যে রয়েছে লেডিবার্ড বিটল সবুজ লেস উইং যেটা কুচ গ্রীন লেস উইং বা বুড়িয়াণী আমার যে রয়েছে কি ড্রাগন ফ্লাই ডামসেল ফ্লাই গ্রাউন্ড বিটল ট্রাইকোগ্রামা যে রয়েছে টেলোনিমস যে রয়েছে আনাগ্রস এসব বিভিন্ন পোক এগুলা সব আমি ব্যবহার করে থাকি, যদি আমি রোগ কথা কহবু তাহলে রোগের

0: आया बो
1: ओ सेमतिया का भेजूंगी
0: सोमा मारडू बुद्धू सुकुरु सोनू ना इंदिना को देव तरा जिए बनाई ये तोर गुटा ना कोई देबी
2: को को को को
0: आ कीना
3: আজির
4: পরা দিন কন্থা কটা করলে হব না পিলাকে অসুখ
3: মোর সুনা হাকিনা
4: না দিয়া সরলা এ তোর মদ ঘিয়া আরে দুঙ্গিয়া ঘিয়া পরব হেসি আনা আনা আনা মদ আনা ধুয়া আনা আনা
5: এ দে নিয়া মদ নিয়া সব বাটি করে খা
6: বুয়ারি এ বুয়ারি বুয়ারি শুন
3: কি সান বাপা
6: ফেজ ঠিক আছে
3: এতে বেড়া বেগি পেজ খাইবা কো মাগলু যে কিস ভুক লাগলা কি
6: নাই ভুক নাই যে
3: আরে
6: খেত জগবা কো জিবি পরা
3: দিউ গো গলা পরা কিস দুই লোক জাগ জিবো যে
6: নু হেলে হেবো কি নু নি হে নু হেলে হেবো কি
3: কেনতি
6: হেবো নাই হেবো নাই ইনতি আখা খেত জগবা কো যাইছিলু তোর সান মা কো পরা নির্দোষ রে বাগ নি গলা
3: হে দে এলে ये कोताटा केमति एलाई चाबा
6: सेटा बेसी दुखर ननी मन पड़ी गले आखी पानी पानी है जीव
3: ओहो
6: एंती आका सित्रा तितिला मु जाइति लिखे तो को फसल चक बाकु
3: सिटु
6: रुकनी तर सानमा बुझलो की आट खला मोर सांगरे जीव मोर सांगरे जीव बोलला जत्ते मना खले आरी सुनला नाय मोर पछे दबड़ी दबड़ी करी राती रे आसला खेत को ए মুই তাকু কেতে কইলি তোতে এটি ডর লাগবো হে সে মতে কইলা মতে গরে একুটিয়া ডর লাগবো নাই কি বলি করি আমি মিশি করি কেতে শুইবা বলি করি কইলা
3: তোকে ছাড়ি করি আমার সানমা ছনে মিশা রই পারবা নাই পুরা সানবা
6: আজির পুরা আকাশিত রাতি বুই উপরে সান কুড়িয়া করি করি দুইজন শুই রইল দুয়ার মোরে নিয়া জড়তিলা নিয়া পাখরে শুইতিলা রুকনি মুখে হাঁকি পড়ি গলা নিদ লাগি যাইতিলা ও রাত্রে কার এলে খিরলি শুনি করি নিদ ভাঙ্গি গলা চাট করে উঠলি দেখলে পাখরে রুকনি নাই দূরকু দূরকু বেশি দূরকু তার খান শুগুতিলা কেত চটপট হতিলা বেশি কাকুতি হতিলা নাই দবরলি তার পচরে এলে রুকনির পাটি আর শুগলা নাই দারে দেখলি দূরে পাকু পাক লাগি করি জুড়ে বড় বড় চালুতি ভান্নিয়া বই উপরে চালুতিলা গোটে ছাতি উঁচর
3: এ মা এ মা বড়া কাহিতিব পরা সানবা
6: সিন্তি একা তার দাস দিশুতিলা দেখু দেখু বুণ রন্ধার ভিতরে কুন্টানে লুকি গলা মুই কাটি গলি কান্দি মিশা পারলি নাই কেতে রুডি কলি রুকনি রুকনি রুকনি বলি করি মোর রুডি মোর পাখুয়া খাও তোরে ভাউড়ি আইলা হেলে রুকনি আউ শুনি পারলা নাই নরে
3: বেশি ছোট পঠাই থিব আমার সান মা পড়া
6: রাতে পাইলা লোক মনে আসলে সব বাটে খোঁজা খোঁজি কলে বুঝলু কি মাটিয়া ক্ষেত্রে এসে বাঘুর গুড়াই করে নেবার চিন পড়িছে বুদা কুচরে খেরা খেরা চিডলা কোন মন মোর রুক নিষ্ঠা পড়িছে এর পাখরে বাঘর খোঁজ এটা এটে ভট্টা আরি গোটে হাঁদলা রক্ষত তার পচা আরি গলি নাই অগনা অগ্নি বনস্ত বুঝলু কি
3: কেড়ে কথা হয়ে গলা সানবা
6: রুকনি
3: দেবতা বোডে অনিয়াই কলা সানবা
6: রুকনি বেশি অসুতি লালো নুনি বেশি কৌতুকটা সেটা এতে অসুতি লাছে
4: মুখে জীবন যাক খোঁদাই বাকু তার অস্থি লারুকনি
3: এলে আমার কন্দ কুলরে তো অছি সানবা তুই আর গোটে মাইজি কি পাই আনলু নাই যে
6: খেমতি আনবি খেমতি আনবি
3: কি

0: আমার কোন কুলর বিধি অনুসারে যার মা যে কি বাক খাইলা সে আও কাকু বিবাহি পারব না।
1: ইয়াতে
0: খালি বাক খাইতিবা মনুষ রান্ডি কে খাবিবা হেব।
1: ওহো, এটা তো বড়ে অন্যায় কথা।
0: কিস করবা, হ্যাঁ কিস করবা, আমার কন্দ সমাজ তো করিছি, যেমতি হেলে মানবাকু পড়ব।
1: এলে তোমকু কেতে বর্ষ হইতিব কিষান বাপা?
0: দুই কোড়ি পাঁচ পড়লার ননি রুকনি মোলা পরে মন ভাঙ্গি গলা, তাস খরাপ হয়ে গলা। এলে বড় ভাই সর্বু সাঁওতা বুড়া তিলা বলি করি মতে ঠিয়া উঠাইলা, তার মুখ দেখি করি এত দিন বঞ্চি গলি। হেলে শেষরে সে মিশা চাড়ি করি গলা, ভাই নাই, মাইকিনা নাই, মোর খেয়ে নাই।
1: চে সান বাপা, সেমতি কিস পাই কৌচু? এলে আমি অচু পড়া তোর পুত্রা জিয়ারি, এবে তো আউরি আইছি হাকি না তোর নাতি পিলা।
0: হো তোর মোহারি তোর তুনি দয়ারে বলরে বলরে কেমতি করি খটি যাও।
1: আলে
0: সেতকি দিন যাখো জিবি, মই যাও চিননি।
1: আলে আলে এ পুবলি
2: কেস লো পুয়ু,
1: আজ মোর বাপা ঘরু কে কে পুনি আসবে লো? তিয়ার হই থা,
2: তোর বাপা ঘরু লোক আসবে তুই তিয়ার হেবু না? মই কিস পাই তিয়ার হেবি?
1: তোতে মন ন কলে যে
2: কিষ্টা,
1: হ্যাঁ এমতি দেখা দেখি হেই করি তো কোন ধাংড়া ধাংড়ি দুই লোক কু মন করা করি হেবে, সেটা পাই পড়া গাঁরে ধাংড়া ধাংড়ি বসা থিব।
2: তো কিস মোর ভাই কু সিন্তি ফসাই থিলু কি?
1: মই কি পাই ফসাইবি যে, সে আগা মতে ফসাইলাসি না?
2: ওহ, তোর আরে মন থিলা কি মোর ভাই তো তোর পছরে খালি দবড়ি একা থিলা, তাকু কি সার ধাংড়ি মিলু থিলা কি?
1: কে জানি, সে কথা তোর ভাই কু পচারনু, সে মোর পছরে দবড়ি থিলা কি মই তার পছরে কি?
2: হেটি পুয়ু সিমন খেটি গলেনি
1: কে,
2: এক দুই তিন চার পাঁচ ছ ছ লোক আসছন্তি, কান্দ্রে কাউডি ভার টাঙ্গিয়া বর্ছা টেঙ্গা।
1: ইয়ে মনে সমস্তে মোর বাপা ঘর গাঁর লোক
2: পুয়ু, সে সবু রাগরে যে চালুছি সে কি এলো?
1: তুই কার কথা কৌচু?
2: সিয়ে লো যার হাতরে চড়াই চারটা অছি।
1: ওহো, সে পাণ্ডরাটা বড়িয়া ধিওর ধাংড়া কথা পচারছু? এ দে, সে পরা মিটিংগার রঘু সাঁওতার পুয় বেসু কন্দ।
2: সে কি শিকারি কি?
1: এ শিকারি বলি শিকারি নাই, দেখুনু কান্দ্রে কেন্তি ধরিছি মস্ত বড় ওড়িয়া নলি। হ্যালো পুবলি, টিকে জাগলতা থিবু মাত্র, নইলে তোতে কেতবেলে সে শিকার করি দেব যে।
2: মই কিস বাঘ না বাড়িয়া, মতে কিস পাই সে শিকার করব?
1: বাঘ বাড়িয়া শিকার পাই তো নলি অছি, এলে তোতে শিকার করবাকু তার আখি জুড়ে একা সরি।
3: বারিকো দে দে মিটিং গারু আসতিবা কুনিয়া মনকু আগ দোয়া পত্র দে।
4: আ আ আ আ তোর বুক আ মামু ঘর লোক তাকু আগ আশীর্বাদ করবে।
1: এ দে নিও।
4: আ
2: মতে ছাড় পড়া।